দিয়াতে ভঞ্জম বিধাবসি চণ্ড ভালো আকাঞ্চমান কুদাবলি সীত ভালো মচ্চিত্ত দোষ তৃণ জাল।